আকাশবাণী কলকাতা। আজ মঙ্গলবার, 30 আষাঢ় 1948 শকাব্দ, 21 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 4 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময়

ভোর 5:56 হয়ে 59 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:04, 33 সেকেন্ডে, সূর্যাস্ত 6:20, 40 সেকেন্ডে।

0: Monitoring the situation as making every effort to extend all possible assistance to those affected. The Government of India extended deepest condolences to the families of the deceased Indian nationals and wished them speedy and full recovery. More than 118 police personnel sustained injuries yesterday when a protest escalated into violence in New Delhi area. The injured include senior officers of the ranks of Special Commissioner of Police, Joint Commissioner of Police, Additional Commissioner and Deputy Commissioner of Police. In a statement, Delhi Police said during the protest, the protesters displayed unruly, aggressive and violent behavior and despite repeated warnings and lawful directions, they refused to disperse and violated the prohibitory orders in force. Delhi police said the protesters attacked police personnel, vandalized police and other government vehicles and resorted to violence, posing a serious threat to public order. It said the medico-legal examination of the remaining injured police personnel is underway. The police said during the scuffle, around 60 protesters were also reported to get injured. It said around 70 protesters have been detained and appropriate legal action is being initiated and an FIR is being registered under the relevant provisions of the Bharatiya Nyay Sanhita and the applicable laws. Delhi police said it remains committed to maintaining public order and ensuring the safety and security of all citizens. It said strict action will be taken against all persons found involved in unlawful and violent activities. National Security Advisor Ajit Doval has been selected for this year's prestigious Lokmanya Tilak National Award. The award will be presented on August 1st in Pune on the occasion of 106th death anniversary of Lokmanya Tilak. Union Home Minister Amit Shah, Maharashtra Chief Minister Devendra Fadnavis, Deputy Chief Ministers Eknath Shinde and Sunetra Pawar will attend the award ceremony. External Affairs Minister Dr. S. Jaishankar met his Panamanian counterpart Javier Eduardo Martinez Achavasquez in New Delhi. During the meeting, Dr. Jaishankar underscored the importance of deepening India's engagement with Panama as a gateway to Latin America and the Caribbean region. Both leaders held wide-ranging discussions including advancing trade, business, development, maritime, health, agriculture, education and digital cooperation. They also spoke about engagement at the multilateral fora. In hockey, the Indian sub-junior men's and women's teams made a winning start to their respective campaigns at the FIH Youth Hockey Fives Asian Championship 2026 in Muscat, Oman yesterday. The Indian women's team was the first to start its campaign on the tournament's opening day against Kazakhstan and won 8-3. The women's team, led by Diaz Hattrick, produced a dominant attacking display. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয় দর্প চার তরঙ্গে 297.6 মিটার 1800 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ। এখন জানিয়ে দিই আজকের সারাদিনের সঞ্জয়িত এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্জয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 রয়েছে সুবদ্ধ সঙ্গীত। আসুন খেয়াল শিল্পী পণ্ডিত জসরাজ। 6:25 মিটার রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শ্রাবণী নাগ। 6:35 মিটার রামচরিত মানস। 6:45 মিটার ভজন শোনাবেন তনিকা ভট্টাচার্য। 7:10 মিনিটে যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 মিনিটে নজরুলগীতি শোনাবেন স্বপন চক্রবর্তী। 8:45 মিনিটে আধুনিক গান শৈতপা বসুর কণ্ঠে। 9:10 মিনিটে রাজধারা। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীত। 12:00 সুরভি। 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী শুভজিৎ মজুমদার। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 মিনিটে রয়েছে লোকগীতি শিল্পী দেবলীনা সিংহরায়। 5:20 মিনিটে উর্বশী। 6:10 মিনিটে হিন্দি বার্তা। 6:30 মিনিটে গুলশান। 7:10 মিনিটে নজরুলগীতি স্বপন চক্রবর্তীর কণ্ঠে। 7:30 মিনিটে দর্পণ। 8:00 হিন্দি ছা ছবির গান। 8:15 মিনিটে সংবাদ পর্যালোচনা। 8:30 মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 মিনিটে স্পটলাইট। 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত। 11:00 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রজাতন্ত্রের একটু পরেই রয়েছে

চাষবাস, 6:30 সম্মিলিত কথিকা ডক্টর গৌরাঙ্গ বিশ্বাসের, 6:40 আপনার স্বাস্থ্য, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শ্রাবণী নাগ, 8:00 জানা অজানা, চাঁদ একটি বাণিজ্যিক সম্ভাবনা, ডক্টর শঙ্কর রাউতের উপস্থাপনায় প্রথম পর্ব, 8:05 আধুনিক গান শুধু অবসর কণ্ঠে, 8:30 উত্তরণ বিশেষজ্ঞভাবে সক্ষম মূল ঘোষের সাক্ষাৎকার দিয়েছেন অনুশ্রী চট্টোপাধ্যায় আজ প্রথম পর্ব, 8:30 স্বাস্থ্যসঙ্গীত অনুষ্ঠানে রয়েছে বাঁশি শিল্পী সুবীর রায়, 9:00 গানে গানে, 9:25 জেলার চিঠি, এরপরে গানে গানের শেষাংশ, 10:00 সময় গানের ফেলা ওসমানে অমৃতা হালদার রায়, 11:00 যৌবনী অনুষ্ঠান খেলাধুলা, 12:00 শ্যামাসঙ্গীত স্বপন চক্রবর্তী কণ্ঠে, 12:15 লোকগীতি শিল্পী দেবলীনা সিংহরায়, 12:33 অনুজমির দুন ফসল, জাতীয় মৎস্য চাষি দিবস এই উপক্ষে একটি অনুষ্ঠান, 1:00 নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় উপস্থাপনে মৌলি দাশগুপ্ত, 2:30 সাঁওতালি অনুষ্ঠান, দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 রয়েছে ক্রীড়াঙ্গন উপস্থাপনে নবনীতা রাহা, 5:30 বিদ্যার্থীদের জন্য, 11:00 শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য পদার্থবিদ্যা বিষয়ে পাঠদান করবেন খাটুয়া প্রীতিলতা শিক্ষানিকেতনের শিক্ষক শঙ্কর ঘোষ ও দুজন শিক্ষার্থী, এরপর সাঁওতালি অনুষ্ঠান 6:30 কৃষি কথার আসর, কৃষিজীবী পরিবারে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এই নিয়ে বলবেন ত্রিপর্ণা চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, 7:10 তর্জা শোনাবেন মদনমোহন দত্ত সহশিল্পবৃন্দ, 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা রেকর্ড করে এনেছেন বার্তিক অংশুমান চক্রবর্তী, 8:30 কথায় কাহিনী কুলকনু অঞ্জলি চাঁদ রচনা অনিবেশ সুবিদ্য প্রযোজনা আশিস গিরি, 8:25 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী সুলেখা গুপ্ত, 9:30 শ্রাবণী স্মরণে পর্ণ মনোজ বসু ইনি বলবেন শুভাশিস চক্রবর্তী কবিতা শোনাবেন অর্পিতা কুণ্ড, 10:30 নজরুলগীতি তনিকা ভট্টাচার্যের কণ্ঠে, 10:45 শ্যামসঙ্গীত স্বপন চক্রবর্তী, 11:00 আধুনিক গান শুধু অবসর কণ্ঠে, 10:11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী শুভজিৎ মজুমদার তবলায় কৌশিক বন্দ্যোপাধ্যায়, শুনলেন আজকে সারাদিনের সঞ্চিত গীতাঞ্জলি প্রচারতঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা, এখন শুরু হচ্ছে সুভাষিত, এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনুন খেয়াল শিল্পী পণ্ডিত যশরাজ, প্রথমে রাগ আহির ভৈরব পরে বিলাস খানি টোড়ি।

0: প্রথমে আয়ের ভৈরব, পরে বিলাস কানিটরি রেখে খেয়াল শুনলেন পণ্ডিত যশরাজের কণ্ঠে। শেষ হল সুপত্য সঙ্গীত।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী নাগ।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রবণী নাগের কণ্ঠে, এখন রামচরিত মানস, আজ 178 পর্ব।

রামচরিতমানস এখানেই শেষ হল। আজ শুনলেন 178 পর্ব আকাশবাণী কলকাতা। এখন শুনবেন ভজন শিল্পী তনিকা দাশগুপ্ত, মাফ করবেন তনিকা ভট্টাচার্য। শুনবেন রাধামোহন ঠাকুর রচিত ভজন।

এতক্ষণ ভজন শুনলেন তনিকা ভট্টাচার্যের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, দিল্লি কেন্দ্রের সংবাদ একটু পরেই।

আমাদের জীবন চলছে, চলতে চলতে আমরা বহু বিষয়ের সম্মুখীন হচ্ছি। সাহিত্যের পাতাকে নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে নিচ্ছি কখনো কখনো। আমরাই আমাদের জীবনের উপন্যাসের চরিত্র হয়ে উঠেছি। বন্ধু, উপন্যাস, নাটক এগুলো নিয়ে কথা বলতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের বেশ কিছু প্রসঙ্গ উঠে আসে। সেগুলো কি বলতো? আমরা যখন নাটকের কথা বলি তখন খুব স্বাভাবিকভাবেই অভিনেতার কথা বলি, অভিনেত্রীর কথা বলি, নাট্যকারের কথা বলি, সংলাপের কথা বলি, নির্দেশকের কথা বলি। আবার একটা জিনিস কিন্তু বলতে ভুলে যাই, সেটা কি বলতো? সেটা হচ্ছে মঞ্চ। মঞ্চটা আসলে কি? এটা কি শুধু ইট, কাঠ, লোহা আর আলো দিয়ে তৈরি একটা জায়গা, নাকি এরও একটা নিজস্ব প্রাণ আছে? আমার তো মনে হয় মঞ্চেরও একটা হৃদস্পন্দন আছে, জানো তো। তবে সেই হৃদস্পন্দন আমরা শুনতে পাই না, আমরা অনুভব করতে পারি। একটা খালি মঞ্চের দিকে তাকালে হয়তো বিশেষ কিছু মনে হবে না, কিন্তু একজন অভিনেতা যখন সেখানে নিজের অনুভূতি, নিজের শ্রম, নিজের স্বপ্ন আর নিজের জীবনকে উজাড় করে দেন, তখন সেই নির্জীব কাঠের মেঝেটাই যেন কথা বলতে শুরু করে। দর্শকের হাসি, কান্না, হাততালি, নীরবতা সবটা মিলিয়ে একটা মঞ্চ ধীরে ধীরে স্মৃতির ভাণ্ডারে পরিণত হয়। তাই বন্ধু, মঞ্চ কখনো শুধু একটা স্থাপনা নয়, অসংখ্য শিল্পীর সাধনা, দর্শকের ভালোবাসা আর সময়ের ইতিহাস মিলিয়ে তৈরি হওয়া এক জীবন্ত সাংস্কৃতিক পরিসর।

তুমি যদি একটু ভেবে দেখো, একটি নাটক শেষ হয়ে যায়, আলো নিভে যায়, পর্দা নেমে আসে, কিন্তু মঞ্চ থেকে যায়। পরের প্রজন্মের শিল্পীদের জন্য আবার নতুন গল্প, নতুন স্বপ্ন, নতুন পরিবেশনার অপেক্ষায়। সেই কারণেই জানো তো, এই থিয়েটার শুধু ভবন নয়, এটা একটা উত্তরাধিকার। এখানে মানুষ অভিনয় শেখে না, মানুষকে বুঝতে শেখে, সমাজকে চিনতে শেখে, নিজের সময়কে প্রশ্ন করতে শেখে। আর এই প্রসঙ্গেই চলে আসে স্টার থিয়েটারের কথা। বাংলা নাটকের ইতিহাসে স্টার থিয়েটার শুধু একটা রঙ্গমঞ্চের নাম নয়, এটা একটা ঐতিহ্য, একটা আবেগ। এই মঞ্চে বহু যুগান্তকারী নাটক অভিনীত হয়েছে, অসংখ্য কিংবদন্তি শিল্পী তাদের শিল্প সাধনার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। যেমন ধরো গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, শিশির কুমার ভাদুরী থেকে শুরু করে পরবর্তী সময়ে বহু নাট্য ব্যক্তিত্ব। বন্ধু, সময়ের সঙ্গে সঙ্গে ভবন বদলেছে, নানা উত্থান পতনের সাক্ষী থেকেছে, কিন্তু বাংলা নাটকের প্রতি মানুষের ভালোবাসা কখনোই মুছে যায়নি। আজ স্টার থিয়েটারের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে শুধু একটা ভবনকে স্মরণ করার দিন নয়, সেই শিল্পচর্চাকে, সেই নিবেদনকে এবং সেই মানুষগুলোকেও শ্রদ্ধা জানানোর দিন যারা মঞ্চকে জীবন্ত রেখেছেন। কারণ শেষ পর্যন্ত নাটক শুধু অভিনেতার নয়, নাটক শুধু নাট্যকারেরও নয়, বরং নাটক মঞ্চেরও। আর যতদিন এই মঞ্চে মানুষের গল্প বলা হবে, ততদিন তার প্রাণস্পন্দন কখনোই থেমে যাবে না। আমি তোমার কথা বন্ধু অঙ্কিতা রয়েছি তোমার সঙ্গে, এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা তো বলবই, তার আগে শাহানা বাজপেয়ীর কণ্ঠে এই গানটা রইল শুধু তোমার জন্য।

0: চলো আজ তোমাকে প্রায় 150 বছর আগের কলকাতায় নিয়ে যাই। তখনকার কলকাতা জানো তো আজকের মতো এই ব্যস্ত মহানগর নয়। তখনকার কলকাতা ঠিক কেমন ছিল? সংস্কৃতি, সাহিত্য আর শিল্পচর্চার এক নতুন জাগরণে কলকাতা ধীরে ধীরে মুখর হয়ে উঠছে। একদিকে সমাজ সংস্কারের আন্দোলন, অন্যদিকে বাংলা ভাষায় নতুন সাহিত্য সৃষ্টি, সবটা মিলিয়ে এক নতুন সময়ের সূচনা। আর এই নবজাগরণের অন্যতম শক্তিশালী মাধ্যম হয়ে উঠল নাটক। প্রথম দিকে নাটক মূলত জমিদার বাড়ির অন্দরমহল কিংবা অভিজাত মানুষের বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনে একটা নতুন প্রশ্ন জন্ম নিল। নাটক কি শুধু কিছু মানুষের জন্য? সাধারণ মানুষ কি তবে নাটক দেখবে না? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতায় একের পর এক পাবলিক থিয়েটার জন্মগ্রহণ করতে শুরু করল। নাটক ধীরে ধীরে ব্যক্তিগত আয়োজনের গণ্ডি পেরিয়ে জনজীবনের অংশ হয়ে উঠল। এই পরিবর্তনের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের নাম স্টার থিয়েটার। 1883 সালে এর যাত্রা শুরু হয়। এটি শুধু একটা রঙ্গমঞ্চ ছিল না, এটি ছিল বাংলা নাটকের জন্য এক নতুন দিগন্ত। নতুন দিগন্তকে সঙ্গী করে কেমনভাবে নাটকের নতুন অধ্যায়ের সূচনা হলো সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তার আগে এখন সময় আজকের দিনের গুরুত্বটা জেনে নেওয়ার।
1: আজ এই দিনে
0: 1884 সালের 21 জুলাই লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট ম্যাচ খেলা শুরু হয়। ম্যাচটি 3 দিন ধরে খেলা হয়েছিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড 5 উইকেটে জিতেছিল। আর্থার মার্কাস 1923 সালের 21 জুলাই কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি রাসায়নিক সিস্টেমে ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া সম্পর্কিত মার্কাস তত্ত্ব আবিষ্কারের জন্য বিখ্যাত। এই যুগান্তকারী কাজের জন্য তিনি 1992 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। আনন্দ বক্সী 1930 সালের 21 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি কবিতা লিখতে ভালোবাসতেন। 1983 সালে দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রাথমিক পড়াশোনা শেষের পর তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেন। 1956 সালে বলিউডের সঙ্গীত জগতে তিনি পা রাখেন এবং ব্রিজমোহনের ভালা আদমি চলচ্চিত্রের গান রচনার সুযোগ পান। 4 দশকেরও বেশি সময় জুড়ে তিনি বিস্তৃত কর্মজীবন জুড়ে 3,300টি গান এবং প্রায় 600টিরও বেশি চলচ্চিত্রের জন্য গান লিখে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন।
1: আজ এই দিনে
0: বন্ধু, স্টার থিয়েটার নিয়ে তোমার সঙ্গে কথা বলছিলাম। তো যদি আমরা স্টার থিয়েটারের শুরুর দিকটা নিয়ে কথা বলি, তুমি যদি স্টার থিয়েটারের ইতিহাসকে একটা নাট্যমঞ্চের ইতিহাস হিসেবে দেখো, তাহলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হয়তো তোমার চোখ এড়িয়ে যাবে। আমার মনে হয় স্টার থিয়েটারের ইতিহাস আসলে নারীর সামাজিক অবস্থানেরও ইতিহাস। কারণ এই মঞ্চের উত্থান এমন এক সময়ে যখন 19 শতকের বাংলায় নারীদের জীবন ছিল নানান সামাজিক বিধিনিষেধে আবদ্ধ।

শিক্ষার সুযোগ সীমিত, ঘরের বাইরে কাজ করার সুযোগ অনেক কম, আর জনসমক্ষে অভিনয় করাকে অধিকাংশ মানুষ সম্মানজনক পেশা বলে মনেই করতেন না। সেই সময়ে ভদ্রঘরের মেয়েদের মঞ্চে অভিনয় করার কথা কল্পনাও করা যেত না। তাই প্রথম দিকের অনেক নাটকে কি হতো জানো তো, নারীর চরিত্রেও অভিনয় করতেন পুরুষ অভিনেতারাই। কিন্তু সময় তো বদলাতে শুরু করল। বাংলা থিয়েটার বুঝতে পারল, একজন নারীর চরিত্রকে সত্যিকার অর্থে জীবন্ত করে তুলতে হলে নারী শিল্পীর উপস্থিতি অপরিহার্য। এই পরিবর্তনের পথে স্টার থিয়েটার একটা ঐতিহাসিক ভূমিকা পালন করে। এখানেই ধীরে ধীরে মহিলা অভিনেত্রীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেলেন। তাঁদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম হচ্ছে বিনোদিনী দাসী। খুব অল্প বয়সে অভিনয় জগতে এসে তিনি তাঁর অসাধারণ প্রতিভার প্রমাণ করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে একজন নারীও অভিনয় শিল্পকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে এই পথ কিন্তু মোটেই সহজ ছিল না। সমাজের একাংশ তখনও অভিনেত্রীদের ভালো চোখে দেখত না। অনেকেই মনে করতেন থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া মানেই সামাজিক মর্যাদা হারানো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মঞ্চে যখন তাদের অভিনয় মানুষকে কাঁদিয়েছে, ভাবিয়েছে, মুগ্ধ করেছে, তখন ধীরে ধীরে সেই পূর্ব ধারণাও ভাঙতে শুরু করেছে। শিল্প অনেক সময় সমাজের আগে এগিয়ে যায়, পরে সমাজ তাকে অনুসরণ করে। স্টার থিয়েটারের ইতিহাস যেন সেই সত্যেরই প্রমাণ। তুমি যদি একটু ভাবো তাহলে দেখবে শুধু কয়েকজন নারী অভিনয় করার সুযোগ পেলেন এমনটা নয়, এর চেয়েও বড় পরিবর্তন ঘটেছিল মানুষের চিন্তায়। একজন নারীও যে শিল্পী হতে পারেন, একজন নারীও যে একটা নাটকের সাফল্যের কেন্দ্রে থাকতে পারেন, একজন নারীও যে নিজের প্রতিভা দিয়ে দর্শকের শ্রদ্ধা অর্জন করতে পারেন, এই বিশ্বাস ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করেছিল। সেই অর্থে স্টার থিয়েটার কেবল নাটকের ভাষা বদলায়নি, সমাজের দৃষ্টিভঙ্গি বদল করতেও সাহায্য করেছিল। তো বন্ধু, ১৯ শতকের সেই সাহসী নারীরা, বিশেষ করে বিনোদিনী দাসীর মতো শিল্পীরা নিজেদের জীবন দিয়ে সেই পথ রচনা করেছিলেন। আর সেই কারণেই স্টার থিয়েটার, আবারও বলছি, শুধু ঐতিহাসিক ভবন নয়, এটি বাংলা সমাজে নারীর সাংস্কৃতিক মুক্তিরও একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। ভূমি থেকে একটা গান এখন রইল তোমার জন্য, তারপর আবার ফিরে আসছি কথা কথা।

গানের পরে ফিরে এবার যদি আমরা স্টার থিয়েটারের নামকরণের দিকে একটু খেয়াল রাখি, স্টার থিয়েটারের ইতিহাসে বারবার একটা প্রশ্ন ফিরে আসে, এর নাম স্টার কেন? ইতিহাস বলছে এই নামকরণের পিছনে প্রধান ভূমিকা ছিল নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ এবং তাঁর সহযোগী নাট্য ব্যক্তিত্বদের। তবে এই ইতিহাসের আরেকটা দিকও সমানভাবে গুরুত্বপূর্ণ। সেই সময়ের কিংবদন্তি অভিনেত্রী বিনোদিনী দাসী নিজের উপার্জিত অর্থ এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে থিয়েটার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছিলেন। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে নতুন থিয়েটারের নাম তাঁর নামেই রাখা হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষাই করা হয়নি। প্রতিষ্ঠানের নাম রাখা হয় স্টার থিয়েটার। এই ঘটনাকে আজ অনেক নাট্য ইতিহাসবিদ ১৯ শতকে সমাজে নারী শিল্পীদের প্রতি বৈষম্যের একটা প্রতীকী উদাহরণ হিসেবেই দেখেন। এখন যদি বর্তমান প্রসঙ্গে আসি, তাহলে ২০২৪ সালের শেষ দিকে পশ্চিমবঙ্গ সরকার ঐতিহাসিক স্টার থিয়েটার নামটি পরিবর্তন করে বিনোদিনী থিয়েটার রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তের উদ্দেশ্য নটি বিনোদিনীর অবদানকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো। অনেকের মনে প্রশ্ন জাগে, জানো তো, এই নামটা পরিবর্তন করা কতটা প্রাসঙ্গিক? আমার মনে হয় এর উত্তর মোটেই একমাত্রিক নয়। একদিকে দেখলে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সিদ্ধান্ত, কারণ বাংলা থিয়েটারের ইতিহাসে বিনোদিনী দাসী শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি নারী শিল্পীদের আত্মপ্রতিষ্ঠার এক অনন্য প্রতীক। অন্যদিকে অনেক নাট্যকর্মী এবং ইতিহাসবিদ মনে করেন স্টার থিয়েটার নামটিও নিজেই একটা ঐতিহাসিক ঐতিহ্য। প্রায় দেড় শতাব্দী ধরে এই নাম বাংলা নাটকের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে, তাই তাঁদের মতে ঐতিহাসিক নাম সংরক্ষণ করাও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। এই কারণেই নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন মত প্রকাশিত হয়েছে, জানো তো, তাই বিষয়টি কোনো বিতর্কের প্রশ্ন নয়, বরং ইতিহাস

নিজেকে আরও সম্পূর্ণ করে দেখার একটা সুযোগ। যদি স্টার আমাদের বাংলা নাটকের গৌরবের প্রতীক হয়, তাহলে বিনোদিনী সেই গৌরবের আড়ালে দীর্ঘদিন ধরে উপেক্ষিত এক শিল্পীর সম্মানের প্রতীক। এই দুই ইতিহাস একে অপরের বিরোধী নয়, বরং একসঙ্গে মিলিয়েই বাংলা থিয়েটারের পূর্ণ ইতিহাস গড়ে ওঠে। তো বন্ধু, এই যে স্টার থিয়েটার, এটা এমন একটা জায়গা যেখানে বহু নাট্য ব্যক্তিত্ব জড়িয়ে রয়েছে। সেই মানুষগুলোর দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাবো কতই না বৈচিত্র্য বহন করে আমাদের এই স্টার থিয়েটার। প্রথমেই যদি গিরিশচন্দ্র ঘোষের কথা বলি, তাহলে বলতে হয় স্টার থিয়েটারের প্রাণ স্পন্দনের সঙ্গে তার নাম প্রায় অবিচ্ছেদ্য। তিনি শুধু নাটক লিখতেন না, একজন পরিচালক, একজন অভিনেতা এবং সংগঠক হিসেবেও বাংলা থিয়েটারের ভিতকে শক্তিশালী করেছিলেন। তার কাছে থিয়েটার ছিল মানুষের অনুভূতি জাগিয়ে তোলার এক বিশিষ্ট মাধ্যম। পৌরাণিক কাহিনী, ইতিহাস, ভক্তিভাব কিংবা সামাজিক টানা পড়েন, যে বিষয়েই তিনি মঞ্চে এনেছেন তা দর্শকের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। স্টার থিয়েটার তাঁর হাতে এমন একটা প্রতিষ্ঠানে পরিণত হয় যেখানে শিল্পের সঙ্গে শৃঙ্খলা এবং নিয়মিত অনুশীলনের এক নতুন সংস্কৃতি গড়ে ওঠে। এরপর যদি তোমাকে শিশির কুমার ভাদুরীর কথা বলি, তাহলে বলতে হয় বাংলা অভিনয়ের ভাষা কিভাবে বদলে যেতে শুরু করেছিল তিনি তার প্রতীক। তিনি বিশ্বাস করতেন অভিনয় মানে শুধু সংলাপ বলা নয়, চরিত্রের ভিতরের মানুষটাকে আবিষ্কার করা। তাই তাঁর অভিনয়ে ছিল সংযম, মনস্তাত্ত্বিক গভীরতা এবং বাস্তবতার ছোঁয়া। তার হাত ধরে বাংলা নাটক ধীরে ধীরে অতি নাটকীয়তার আবরণ ছেড়ে আরও স্বাভাবিক এবং জীবন ঘনিষ্ঠ অভিনয়ের দিকে এগিয়ে যায়। আমরা আজ যে স্বাভাবিক অভিনয়কে ভালো অভিনয় বলে মনে করি, তার ভিত কিন্তু শিশির কুমার ভাদুরীর হাত ধরেই তৈরি হয়েছিল। আবার অহিন্দ্র চৌধুরীর নাম উচ্চারণ করলেই এক অন্য ধরনের অভিনয় ভঙ্গি চোখের সামনে ভেসে ওঠে। তাঁর কণ্ঠস্বর, সংলাপ বলার নিজস্ব ছন্দ এবং চরিত্রের আবেগকে নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করার ক্ষমতা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করত। জানো তো বন্ধু, একটা সফল নাটকের পেছনে যেমন মঞ্চের সামনে দাঁড়ানো শিল্পীর অবদান থাকে, তেমনি নেপথ্যে অসংখ্য মানুষের সাধনাও সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন ধরো সঙ্গীত শিল্পী, মঞ্চশিল্পী, আলো পরিকল্পনাকারী, তারা সকলেই। এই স্টার থিয়েটারের ইতিহাস আসলে কয়েকজন বিখ্যাত মানুষের ইতিহাস নয়, এটি বহু প্রজন্মের শিল্পীদের উন্মিলিত উত্তরাধিকার। গিরিশচন্দ্র ঘোষ এই মঞ্চকে দিশা দিয়েছেন, শিশির কুমার ভাদুরী অভিনয়ের ভাষাকে নতুন মাত্রা দিয়েছেন, অহিন্দ্র চৌধুরী অভিনয়ের সৌন্দর্যকে আরও পরিণত করেছেন, আর উৎপল দত্ত দেখিয়েছেন কিভাবে থিয়েটার সময়ের সঙ্গে কথা বলতে পারে। আজও যখন এই মঞ্চে আলো জ্বলে ওঠে, তখন মনে হয় সেই সমস্ত শিল্পীর পদধ্বনি এখনও যেন কোথাও কোথাও প্রতিধ্বনিত হচ্ছে, নতুন প্রজন্মকে বলে যাচ্ছে মঞ্চ শুধু অভিনয়ের জায়গা নয়, সত্যকে প্রকাশ করার জায়গা, নতুন করে স্বপ্ন দেখার জায়গা। বন্ধু, এখন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

তো তোমাকে যে কথা বলছিলাম, প্রথম যুগে গিরিশচন্দ্র ঘোষের নাটকে ছিল এই মঞ্চের প্রধান আকর্ষণ। চৈতন্যলীলা, প্রফুল্ল, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, বিল্লমঙ্গল, জনা, বুদ্ধদেব চরিতের মতো নাটক দীর্ঘদিন ধরে দর্শকদের বিপুল সাড়া পেয়েছিল। ঐতিহাসিক নাটকে দেশপ্রেম, পৌরাণিক নাটকে আধ্যাত্মিক ভাবনা এবং সামাজিক নাটকে সমকালীন জীবনের নানান সংকট, সবকিছুরই সমান গুরুত্ব ছিল এই মঞ্চে। পরে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যভাবনা এবং আধুনিক বাংলা নাটকের নানান পরীক্ষাও এই মঞ্চকে সমৃদ্ধ করেছে। বিংশ শতকে এসে সামাজিক ও মনস্তাত্ত্বিক নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বাড়লে স্টার থিয়েটারও সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধারার নাটক মঞ্চস্থ করতে শুরু করে। এই মঞ্চের আরও একটা বড় পরিচয় হল, এখানে শুধু শিল্পীরাই আসতেন না, বাংলা সমাজের বহু বিশিষ্ট মানুষও নিয়মিত দর্শক হিসেবে উপস্থিত থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এবং কেশবচন্দ্র সেনের মতো ব্যক্তিত্ব বাংলা থিয়েটারের বিভিন্ন প্রযোজনা প্রত্যক্ষ করেছেন। জানো বন্ধু, এই স্টার থিয়েটার কেবল একটা প্রতিষ্ঠান নয়, একের পর এক শিল্পী নিজেদের প্রতিভা, সাধনা আর ভালোবাসা দিয়ে একে জীবন্ত করে রেখেছে। শিল্পীদের মধ্যে দানিবাবুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার আসল নাম সুরেন্দ্রনাথ ঘোষ, তিনি গিরিশ ঘোষের পুত্র।

এমন এক সময় অভিনয় করতেন যখন বাংলা থিয়েটার নিজের স্বতন্ত্র ভাষা খুঁজে পাচ্ছে। তাঁর অভিনয়ে ছিল আবেগের গভীরতা, সংলাপ বলার অসাধারণ দক্ষতা এবং চরিত্রের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা। দর্শক তাঁর অভিনয় দেখতে যেমন ভিড় করতেন, তেমন সহশিল্পীরাও তাঁর কাছ থেকে অভিনয়ের সূক্ষ্মতা শিখতেন। স্টার থিয়েটারের

করে সাজিয়ে দিয়েছিলেন। তৃপ্তি মিত্রের কথা না বললে এই প্রসঙ্গ যেন অপূর্ণই থেকে যায়। তিনি শুধু একজন অসাধারণ অভিনেত্রী ছিলেন না, তিনি প্রমাণ করেছিলেন মঞ্চে একজন নারী শিল্পীরও সমান শক্তি। বুদ্ধিমত্তা এবং শিল্পসত্তা নিয়ে দর্শকের হৃদয় জয় করতে পারেন তিনি। আমার মনে হয় দানিবাবু, শম্ভুমিত্র, তৃপ্তি মিত্র এই তিনজনকে একই সূত্রে বাঁধে একটা বিষয়। তারা কেউ স্টার থিয়েটারকে শুধু নাট্যশালা হিসেবে ভাবেননি, তাদের কাছে এটাই সাধনা ক্ষেত্র হয়ে ওঠে। যাকে ছাড়া আমরা বাংলা সাহিত্য ভাবতেই পারি না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্টার থিয়েটারের সম্পর্ক নিয়ে যদি ভাবো, তাহলে বুঝবে এই সম্পর্কটা শুধু নাটক মঞ্চস্থ হওয়ার সম্পর্ক না, এটা বাংলার নাটকের দুই ভিন্ন ধারার সুন্দর মিলন। একদিকে স্টার থিয়েটার ছিল জনসাধারণের জনপ্রিয় রঙ্গমঞ্চ, অন্যদিকে রবীন্দ্রনাথ তাকে দিয়েছিল কাব্য, দর্শন আর মননের এক নতুন স্তর। এই দুই ধারার সংযোগ বাংলা নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করেছিল। জানো বন্ধু, তুমি যদি বাংলা থিয়েটারের ইতিহাসের সবচেয়ে আবেগঘন ঘটনাগুলো বলতে চাও, তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের চৈতন্য লীলা দেখতে আসার ঘটনাটা অবশ্যই উল্লেখ করতে হবে। সেই সময়ে সমাজের চোখে অভিনেতা অভিনেত্রীদের মর্যাদা খুব একটা ছিলই না, বিশেষ করে অভিনেত্রীদের অনেককেই নানান অবজ্ঞা, কটূক্তি এবং সামাজিক বঞ্চনার শিকার হতে হতো। একথা তো তোমাকে আগেই বলেছি। এমনই এক সময়ে স্টার থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষের চৈতন্য লীলা নাটক মঞ্চস্থ হচ্ছিল। সেই নাটকে শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন বিনোদিনী দাসী। খবর পৌঁছয়ে শ্রীরামকৃষ্ণের কাছেও, তিনি নাটকটি দেখতে আগ্রহ প্রকাশ করেন এবং স্টার থিয়েটারে উপস্থিত হয়ে সেই অভিনয় উপভোগ করেন। নাটক শেষ হওয়ার পর এক স্মরণীয় ঘটনা ঘটে। শ্রীরামকৃষ্ণ বিনোদিনীকে কাছে ডেকে পাঠান এবং তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী তিনি বলেন, মা, তোমার চৈতন্য হোক। এই সংক্ষিপ্ত আশীর্বাদই বাংলা নাট্যজগতের ইতিহাসে এক অসাধারণ তাৎপর্য বহন করে, কারণ সেখানে তিনি কোনো অভিনেত্রীকে দেখেননি, তিনি দেখেছিলেন এক শিল্পীর সাধনাকে। সমাজ যেখানে অভিনেত্রীদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলত, সেখানে একজন মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাঁদের শিল্প সাধনাকে সম্মান জানিয়েছিলেন। বন্ধু, চৈতন্যরূপে বিনোদিনীকে দেখে শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়েছিলেন। যে মেয়ে অন্য চরিত্রে প্রাণ সঞ্চার করতেন, কে বুঝত তার অন্তরের কথা। কৃষ্ণ বিরহে রাধার যে আকুতি, যে বিহ্বলতা, সেই নিয়েই তোমার জন্য ইমন চক্রবর্তীর কণ্ঠে রইল এই গানটা।

বন্ধু, স্টার থিয়েটারের যাত্রা পথে ঐতিহ্যের মধ্যে ভয়াবহ বিপর্যয়ের ঘটনাও কিন্তু রয়েছে, আর এখন সেটাই বলবো তোমাকে। 1991 সালের অক্টোবর মাসে স্টার থিয়েটারে নেমে আসে এক ভয়াবহ দুর্যোগ। সেদিন মঞ্চে নাটকের অনুষ্ঠান চলছিল। অভিনয় করেছিলেন বাংলা অভিনয় জগতের দুই কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়। নাটক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আচমকা আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে ফেলে মঞ্চ।

দর্শকাসন, আলো, সাজঘর, প্রায় পুরো অভ্যন্তরভাগ। সৌভাগ্যবশত প্রাণহানির কোনো ঘটনা সেদিন ঘটেনি, কিন্তু বাংলা নাটকের ইতিহাস যেন এক মুহূর্তে ছাই হয়ে যেতে বসেছিল। সেই সময়ে নানান জল্পনা কল্পনাও তৈরি হয়েছিল। কেউ বলেছিলেন এটি দুর্ঘটনা, কেউ আবার বলেছিলেন যে এটা ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। তবে সেই অভিযোগের কোনো চূড়ান্ত প্রমাণ মেলেনি। আগুনে পুড়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন হয়তো স্টার থিয়েটারের যাত্রা এখানেই শেষ। কিন্তু ইতিহাসের কিছু প্রতিষ্ঠান শুধু ইটকাট পাথর দিয়ে তার বিচার করা যায় না, কারণ তাদের শক্তি থাকে মানুষের স্মৃতিতে, মানুষের মননে। দীর্ঘ সংস্কারের পর কলকাতা পুরসভা ঐতিহ্যবাহী বহিরঙ্গকে অক্ষুণ্ণ রেখে ভেতরের অংশ নতুনভাবে নির্মাণ করেন। আধুনিক আলোক ব্যবস্থা, শব্দ ব্যবস্থা, আসন বিন্যাস এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধা যুক্ত হয়। 2005 সালে আবার নতুন করে দরজা খুলে দেয় স্টার থিয়েটার, যেন বহু বছরের নীরবতার পর আবার আলো জ্বলে ওঠে, আবার পর্দা ওঠে, আবার দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে সেই প্রাচীন মঞ্চ। একটা সময়ে যখন স্টার থিয়েটারের প্রধান পরিচয়ই ছিল নাটক, প্রায় প্রতিদিনই সেখানে নতুন নতুন নাটক মঞ্চস্থ হতো, দর্শক ভিড় করতেন শুধু থিয়েটার দেখার জন্য। কিন্তু পরে টেলিভিশন, মাল্টিপ্লেক্স এবং ডিজিটাল বিনোদনের বিস্তারের ফলে নাটকের নিয়মিত বাণিজ্যিক প্রদর্শনী আগের তুলনায় অনেক কমে যায়। তখন এই ঐতিহাসিক মঞ্চকে টিকিয়ে রাখার জন্য নতুন ভাবনা গ্রহণ করা হয়। বর্তমানে এই ভবনটি মাল্টিপারপাস কালচারাল ভেনিউ হিসেবে পরিচিত, অর্থাৎ এখানে শুধু নাটকই নয়, চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র উৎসব, নাট্যোৎসব, সঙ্গীতানুষ্ঠান সমস্তটাই অনুষ্ঠিত হয়। অর্থাৎ এটি এখন একক শিল্প মাধ্যমের নয়, বরং বহুমাত্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্র। অনেকেই ভাবেন এখানে শুধু সিনেমা হয়, আসলে বিষয়টা তা নয়। ভবনটির একটা আধুনিক সিনেমা হল রয়েছে, তাই নিয়মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়, কিন্তু তার মানে এই নয় যে নাটকের দরজা বন্ধ হয়ে রয়েছে। বিশেষ অনুষ্ঠান, নাট্য উৎসব এবং বিভিন্ন নাট্যদলের প্রযোজনা এখনও এই মঞ্চে অনুষ্ঠিত হয়। বন্ধু, এতক্ষণ স্টার থিয়েটার নিয়ে তোমার সঙ্গে কথা বলতে বলতে সময় যে কোথা থেকে চলে গেল বুঝতেই পারলাম না। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু অঙ্কিতা। যুববাণীর আর কোন কোন বন্ধু আজকে থাকছে তোমার সঙ্গে? বেলা 11টা থেকে গীতাঞ্জলিতে থাকছে ঋত্বিক এবং অর্ণব, বেলা 12টা থেকে মৈত্রীতে থাকছে সানজিদা। বন্ধু, তোমার সঙ্গে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে ফিরব। এখন আমাকে ফিরে যেতেই হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সংস্কৃতিতে থেকো। আর যুববাণীকে ভুললে একেবারেই চলবে না। যেতে যেতে ইন্দ্রনীল সেনের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

নজরুলগীতি শুনলেন স্বপন চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী সুতপা বসু, প্রথমে অতনু চক্রবর্তী, তারপর হিমাংশু গোস্বামী, সলিল চৌধুরী, অরুণ ইন্দু এবং শেষে গুরুদাস মাইতির লেখা আধুনিক গান সুতপা বসুর কণ্ঠে।

প্রথমে অতনু চক্রবর্তী, তারপর হিমাংশু গোস্বামী, সলিল চৌধুরী, অরুণ ইন্দু এবং শেষে গুরুদাস মাইতির লেখা আধুনিক গান শুনলেন সুতপা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচন প্রশাসক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও নির্বাচন বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। রাজ্য সরকার সব পঞ্চায়েত এলাকায় ভিভিজি রামজি প্রকল্প দ্রুত চালু করার জন্য পঞ্চায়েত আধিকারিক, প্রধান ও সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে জানান, নিউ টাউন কনভেনশন সেন্টারে 4 দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রকের আধিকারিকরা এতে অংশ নেবেন। নিয়মের কিছু পরিবর্তন হওয়ায় এখনও পর্যন্ত রাজ্যে মাত্র 15% পঞ্চায়েতে এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে বলেও মন্ত্রী জানান। আসানসোল ও দুর্গাপুরের মধ্যে প্রস্তাবিত এরিয়াল মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি গতকাল বলেন, বিশেষজ্ঞ সংস্থা রাইটস ইতিমধ্যে তাদের কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে। এরপরেই বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা DPR তৈরির কাজ চূড়ান্ত হবে।
1: আসানসোল টু দুর্গাপুর এরিয়াল মেট্রো উপর দিয়ে মেট্রো যাবে, সেটা রাইটসকে করতে দেওয়া হয়েছে, সেটা এলে আমরা কাজ শুরু করব। দামোদরের উপর ব্রিজ, সেটা তো অলরেডি বলেইছি, সার্ভে রাইটসকে করতে দেওয়া হয়ে গেছে, ইনফ্যাক্ট ওটা অনেকটা এগিয়েও গেছে। এবার DPR করতে হবে। ADB প্রজেক্টে আমাদের যে বাস টার্মিনাস রয়েছে দুর্গাপুরে, বাস টার্মিনাস না করে ওটাকে লজিস্টিক হাব আমরা করার চেষ্টা করছি, বিকজ রেভিনিউ জেনারেশন থাকবে। যদি ADB থেকে নিতে হয় লোন, তাহলে এনি প্রজেক্ট শুড বি রেভিনিউ জেনারেটেড।
0: 1993 একুশে জুলাই পুলিশের গুলিচালনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কলকাতায় আজ 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হচ্ছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ শহীদ মিনারে 21 জুলাইয়ের সমাবেশ করা হবে। এই 3টি সভার জন্য শহীদ মিনার, গান্ধী মূর্তি ও বিড়লা প্ল্যানেটরি সামনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। 3 জায়গায় চালানো হবে ড্রোনের মাধ্যমে নজরদারি, থাকছেন অন্তত 5 জন ডেপুটি কমিশনার। শহরে আজ ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে, তবে লালবাজারের পক্ষ থেকে ট্রাফিক সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ কমিশনার অজয় নন্দর জারি করা ওই নির্দেশিকায় ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন কুইন্সওয়ে, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড সহ বিভিন্ন রাস্তায় যান চলাচল পুলিশ নিয়ন্ত্রণ করছে বলেও জানানো হয়েছে। এদিকে বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের সভামঞ্চে গতরাতে হামলা চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রমুখ। এই ঘটনা সরাসরি রাজ্যের সাধারণ মানুষ ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আক্রমণ বলে মমতা দাবি করেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা ও কালীঘাট তৃণমূল কংগ্রেস ব্লক পরিষদীয় দলের আবেদন মেনে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ বেলা 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘণ্টা সভার অধিবেশনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগেই জানানো হয়েছে, এই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় পেশ করেন। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। হুগলির চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে ভুয়ো CBI আধিকারিকের পরিচয় দিয়ে 17 লক্ষ টাকা চাওয়ার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেশন এলাকাতে

দিককে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত প্রকাশ রায় 2014-2021 মাদক পাচার মামলাতেও গ্রেপ্তার হয়েছিলেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের খিদিরপুর এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়িতে হুমকি চিঠি আসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সাইদ হাসান মোল্লা নামে ওই ব্যক্তির বাড়ির থেকে সাদা থান, ধূপকাঠি ও হুমকি চিঠি উদ্ধার হয়। তৃণমূল কংগ্রেস এই চিঠি দিয়েছে বলে সাইদের অভিযোগ। পরিবহন মন্ত্রী অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের আমলে সরকারি বাস কেনায় দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের কথা ঘোষণা করেছেন। বিধানসভায় গতকাল 2026-27 অর্থবর্ষের পরিবহন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে যেসব বাস কেনা হয়েছিল তার মধ্যে অনেক গাড়ি মাত্র 6 বছরের মধ্যে অকেজো হয়ে পড়েছে। কেন এই পরিস্থিতি তা খতিয়ে দেখা হবে। টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিউড়ি থানার পুলিশ। এই মামলায় অনুব্রত ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছে তার ভাগ্নে, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি রাজা ঘোষ সহ 6 জন। আজকের প্রসঙ্গে এবারে শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এ বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন সেতার শিল্পী শুভজিৎ মজুমদার, রাগ শুদ্ধ সারঙ্গ, তবলা সঙ্গতে অশোক মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

0: শুনছিলেন লোকগীতি, শিল্পী দেবলীনা সিনহা রয়।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। মশার বার বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। স্টুডিওর ঘড়িতে সময় 5:20। এখন শুনবেন উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা।

শুনছিলেন নজরুল গীতি, শিল্পী স্বপন চক্রবর্তী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। স্টুডিওর ঘড়িতে সময় 7:30 হয়ে 13 সেকেন্ড। এখন শুনবেন দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জ মিডিয়াম ওয়েভে। স্টুডিওর ঘড়িতে সময় 8:12। শুনিয়ে দেব পরপর দুটি হিন্দি গান। প্রথম গানটি ওস্তাদ সুলতান খান এবং চিত্রার কণ্ঠে, রইল শুধুমাত্র আপনার জন্য।

0: একটু পরেই শুনবেন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুখা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন ফিফা ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। ওমানের মাস্কাটে আয়োজিত FIH যুব হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2026 গতকাল ভারত

0: ভারতীয় সাব জুনিয়র পুরুষ ও মহিলা দল জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। দাবায় ব্রিটেনের কিশোরী বোধানা শিবানন্দন বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে 2600 বেশি ইএলও রেটিংয়ের কোনো দাবাড়ুকে হারিয়ে ইতিহাস করেছেন। আসি বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন ফিফা ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। রানার্স আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে নেমে গেছে, ফ্রান্স তৃতীয় ও ইংল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিলেও পঞ্চম স্থানেই রয়েছে ব্রাজিল। এক ধাপ উঠে মরক্কো পৌঁছেছে ষষ্ঠ স্থানে। পর্তুগাল সপ্তম স্থানে নেমে গেছে, বেলজিয়াম অষ্টম, নেদারল্যান্ডস নবম এবং মেক্সিকো দশম স্থানে রয়েছে। উল্লেখ্য, মহিলাদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে রয়েছে স্পেন। ইংল্যান্ডের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ কেভিন কিগান প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। নিজের ক্লাব ক্যারিয়ারে সেরা সময় কাটিয়েছেন ইংল্যান্ডের লিভারপুলে। 6 বছরে 3টি লিগ ও 1টি ইউরোপিয়ান কাপ, 2টি ইউয়েফা কাপ সহ একাধিক শিরোপা জিতেছেন তিনি। জার্মানির প্রথম ডিভিশন লিগ বুন্দেশলিগা জয় হামবুর্গের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বর্ষসেরা ফুটবলারের জন্য 1978-1979 টানা দুবার ব্যালাদি আরও জিতেছেন কিগান। আন্তর্জাতিক ফুটবলে 63 ম্যাচ খেলে 21টি গোল রয়েছে তার। পরে 1999 সালের ফেব্রুয়ারি থেকে 2000 সালের অক্টোবর পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলকে কোচিংও করান তিনি। ওমানের মাস্কাটে আয়োজিত FIH যুব হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2026-এ গতকাল ভারতীয় সাব জুনিয়র পুরুষ ও মহিলা দল জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। প্রতিযোগিতার প্রথম দিনেই কাজাখস্তানকে ভারতীয় মহিলা দল 8-3 গোলে হারিয়ে দেয়। দিয়ার হ্যাট্রিক করেন সন্দীপা কুমারী এবং নৌসিন নাজ 2টি করে এবং নীলাম টপনো 1টি গোল করেন। অন্যদিকে ভারতীয় পুরুষ দলও প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশকে 7-3 গোলে হারিয়ে দেয়। অধিনায়ক কেতন কুশওয়াহা, রাহুল যাদব, করণ গৌতম, রোমিত পাল এবং প্রহ্লাদ রাজভরের গোলের সুবাদে জয় পায় তারা। স্কটল্যান্ডের গ্লাসগোয়ে আগামী 23 জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। 175 সদস্যের ভারতীয় দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। দলে রয়েছেন 126 জন ক্রীড়াবিদ ও 49 জন সাপোর্ট স্টাফ। এবারের গেমসে ইভেন্টের সংখ্যা 8টি। 32 সদস্যের অ্যাথলেটিক্স দলে রয়েছেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া, এছাড়া স্প্রিন্টার গুরিন্দরবীর সিং, অনিমেশ কুজুর, ডেকাথেলিট তেজস্বিন শঙ্কর এবং শর্টপুটার তাজিন্দার পাল সিং তুরের মতো অ্যাথলিটরা। ভারোত্তোলনেও মীরাবাই চানু, বিন্দারানী দেবী এবং লাভপ্রীত সিং এর মতো তারকারা থাকছেন গেমসে। চ্যাংঝাউতে আয়োজিত চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই মালয়েশিয়ার লিওং জুন হাওয়ের কাছে 21-10, 21-14 ব্যবধানে হেরে ভারতের HS প্রণয়ের অভিযান শেষ হয়েছে। এছাড়াও পুরুষদের সিঙ্গলস বিভাগে ভারতের হয়ে খেলছেন লক্ষ্য সেন ও আয়ুষ শেট্টি। আগামীকাল তাদের অভিযান শুরু হবে। এদিকে মহিলাদের সিঙ্গলসে আগামীকাল রাউন্ড অফ 32 ম্যাচে ভারতের PV সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার বিরুদ্ধে খেলবেন। এছাড়াও মহিলাদের সিঙ্গলস বিভাগে আরেক ভারতীয় খেলোয়াড় দেবিকা সিহাগো আজ থাইল্যান্ডের বুসানান ওং বামরু ফানের কাছে 19-21, 21-19, 13-21 সেটে হেরে যান। দাবায় ব্রিটেনের কিশোরী বোধানা শিবানন্দন বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে 2600 বেশি ইএলও রেটিংয়ের কোনো দাবাড়ুকে হারিয়ে ইতিহাস করেছেন। ফ্রান্সের আয়া প্রভাসে ডোল ওপেনের প্রথম রাউন্ডে ফ্রান্সের মার্ক আন্দ্রিয়া মৌরিজিকে হারিয়ে তিনি এই নজির করেছেন। এর আগে এই রেকর্ড ছিল হাঙ্গেরি প্রবাদ প্রতিম গ্র্যান্ডমাস্টার জুডিথ পোলগারের দখলে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 15 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। বিশ্বকাপের গ্রুপ ডিতে খেলছে ভারতীয় দল। এই বিভাগে ভারত ছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান এবং ওয়েলস। দাবায় ক্যান্ডিডস প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের জন্য বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে ঘোষিত নতুন টোটাল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর হাঙ্গেরির বুডাপেস্টে হতে চলেছে। 10ই নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 21শে নভেম্বর পর্যন্ত। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্যারাকপুর স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফ 1-0 গোলে রেলওয়ে FC হারিয়ে দিয়েছে। কল্যাণী স্টেডিয়ামে কোল ইন্ডিয়া 1-0 গোলে এরিয়ানকে এবং নৈহাটি স্টেডিয়ামে কাস্টমস 4-2 গোলে পাট চক্রর বিরুদ্ধে জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
1: আকাশবাণী, A review of today's parliament proceedings read by Reshma Tiwari. First from the Lok Sabha, the writer is Asim Kamal from PTI. Proceedings in the Lok Sabha were disrupted today due to an uproar by opposition members over the NEET question paper leak case and the police action against protesting students in Delhi. The House was adjourned.

0.0 বা দ্বিতীয় পর্যায়ের সেমিকন নিয়ে একটি আলোচনা। এর মাধ্যমে ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আলোচনায় অংশ নিয়েছেন ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক চণ্ডক এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য। সঞ্চালনায় আছেন অনুভা রোহতগি। সঞ্চালক অনুভা রোহতগি, এই সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বিতীয় পর্যায়ের সেমিকন কর্মসূচির অনুমোদন দিয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। আমাদের সঙ্গে আজ এ বিষয়ে আলোচনার জন্য রয়েছেন ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক চণ্ডকজি। শ্রী চণ্ডকের কাছে জানতে চাইব, সারা বিশ্বে মেমোরি চিপসের অভাব দেখা দিয়েছে, এরকম পরিস্থিতিতে দ্বিতীয় পর্যায়ের এই সেমিকন কর্মসূচি কি ভারতের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যন্ত্রাংশের জন্য আমদানির উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে? অশোক চণ্ডক, হ্যাঁ, নিশ্চিতভাবেই এই কর্মসূচি ভারতের আমদানির উপর নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে। গত ছয় মাসে সারা বিশ্বে মেমোরি চিপসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর পিছনে অবশ্য হাইপার স্কেলার্স বা ক্লাউড পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ভূমিকা রয়েছে। তবে একথা বলা যায় যে এই মূল্যবৃদ্ধির ফলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সেমিকন্ডাক্টর শিল্পে এই ধরনের উত্থান পতন চক্র চলতেই থাকে। এই সমস্যার হাত থেকে পরিত্রাণ পেতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং রণকৌশল নির্ধারণ করা দরকার। ভারতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে যখন আমাদের দেশ কয়েক বছর আগে সেমিকন্ডাক্টর শিল্পে উৎপাদনের উদ্যোগ নেয়, মোটামুটিভাবে পাঁচ বছর আগে ভারত সরকার ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন বা প্রথম পর্যায়ের সেমিকন কর্মসূচি শুরু করে। তবে এই কর্মসূচির অগ্রগতি দরকার। বর্তমান সময়ে এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মতো অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সারা বিশ্বেই আমরা সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগের কথা জানতে পারছি। বহু দেশের বহু কোম্পানি সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আরও বেশি করে অর্থ বিনিয়োগ করছে। তার কারণ, চাহিদা যেরকমভাবে বৃদ্ধি পাচ্ছে, ২০২৮ সালের মধ্যে তা প্রায় ১০০ কোটি ডলারে পৌঁছাবে। এইরকম এক সময়ে দ্বিতীয় পর্যায়ের সেমিকন স্পষ্টতই ভারতের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ঘোষিত হয়েছে। বর্তমান সময়ে আমরা ৯৫% বেশি সেমিকন্ডাক্টর বিদেশ থেকে আমদানি করে থাকি। প্রথম পর্যায়ের সেমিকন চালু হওয়ার পর আমাদের দেশে সেমিকন্ডাক্টর উৎপাদনের বেশ কয়েকটি কেন্দ্র বা কারখানা তৈরি হয়। এই সব কারখানা থেকে আমরা অল্প পরিমাণ সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ পাচ্ছি। বর্তমানে আমাদের দেশে এই ধরনের সেমিকন্ডাক্টর উৎপাদনের ১২টি কারখানা চালু রয়েছে। দ্বিতীয় পর্যায়ের সেমিকন কর্মসূচিতে যে কৌশল নির্ধারিত হয়েছে তাতে সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত ব্যবস্থা আমাদের দেশে স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এই ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ হবে এবং নতুন নতুন প্রকল্পে উৎপাদিত বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর ও যন্ত্রাংশ অভ্যন্তরীণ বৈদ্যুতিন উৎপাদন ক্ষেত্রে সরবরাহ করা হবে। একই সঙ্গে এর ফলে আমদানি নির্ভরতাও কমবে। এক কথায় বলতে গেলে আমরা এই ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছি। সঞ্চালক অনুভা রোহতগি, দ্বিতীয় পর্যায়ের সেমিকনের ৬টি স্তম্ভের কথা বলা হয়েছে, এ বিষয়ে আপনি কি আমাদের বিস্তারিত জানাবেন? অশোক চণ্ডক, দেখুন, প্রথম পর্যায়ের সেমিকন কর্মসূচিতে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে তার ওপরেই আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের সেমিকনে আমরা ফ্যাবস এবং ওস্যাট বা সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট এবং আউটসোর্স করা সেমিকন্ডাক্টর টেস্টের ওপর জোর দিয়েছিলাম। ওস্যাটের অর্থ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জুড়ে একটি যন্ত্র তৈরি করা ও তার কাজ পরীক্ষা করা। সোজা কথায় এগুলিকে সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্রের প্রাথমিক পর্যায়ে বলা যায়। আমাদের দেশে যে বর্তমানে ১২টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট রয়েছে তার অধিকাংশই এই কাজ করে থাকে। কিন্তু সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্টগুলিকে প্রকৃত অর্থে কার্যকর করতে গেলে আরও অনেক কিছু প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতেই আমাদের দেশে দ্বিতীয় পর্যায়ের সেমিকন কর্মসূচির কথা ভাবা হয়েছে। এই কর্মসূচির ঘোষিত লক্ষ্যগুলির মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত সমগ্র ব্যবস্থা এবং সেমিকন্ডাক্টরের ডিজাইন বা প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টরের নকশা তৈরি করার কথাও বলা হয়েছে।
আমাদের দেশ

দেশে বহু ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের যন্ত্রাংশের ডিজাইন করে থাকেন, কিন্তু তাদের সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত করা হয়নি। এই কাজটাই আমাদের করতে হবে। নতুন গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত নীতিতে আমাদের দীর্ঘমেয়াদী সুস্থায়ী উৎপাদন প্রযুক্তি উন্নয়নের একটি পথরেখা তৈরি করার কথা ভাবা হয়েছে। এর পাশাপাশি এই শিল্পে কাজ করার জন্য আমাদের প্রতিভা উন্নয়নের দিকেও উদ্যোগ নিতে হবে। সারা বিশ্বেই এই শিল্পে প্রতিভার অভাব রয়েছে। ভারত এই ক্ষেত্রে আমাদের দেশের নিজস্ব প্রতিভাকে কেবলমাত্র নিজেদের জন্যই নয়, বিশ্বের জন্যও সরবরাহ করতে পারে। এরপরেই আসে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এবং যন্ত্রপাতির কথা, কারণ এই সব যন্ত্রপাতি ও জিনিসপত্র ছাড়া উৎপাদনের কাজ সম্ভব হয় না। সঞ্চালক অনুভার রহতগি। আলোচনার এই পর্বে আমরা বিশিষ্ট তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্যের সঙ্গে কথা বলব। শ্রী ভট্টাচার্যের কাছে আমরা দ্বিতীয় পর্যায়ের সেমিকনের মূল বিষয়গুলি জানতে চাইব। আপনি কি আমাদের এই বিষয়ে জানাতে পারেন? তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য, দ্বিতীয় পর্যায়ে সেমিকন কর্মসূচির মূল বিষয়গুলির মধ্যে অবশ্যই যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় জিনিসপত্রের কথা এসে যায়। যে সমস্ত কোম্পানি এই ধরনের উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন ধরনের খনিজ এবং প্রয়োজনীয় গ্যাস উৎপাদনে উৎসাহদান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সঞ্চালক অনুভার হত কি, এই উৎসাহদানের ব্যাপারটি ঠিক কি? এর ফলে সেমিকন্ডাক্টর শিল্প কিভাবে উপকৃত হবে? তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য, দ্বিতীয় পর্যায়ের সেমিকনে এই উৎসাহদানের ব্যাপারটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই কর্মসূচির জন্য 1,27,500 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। সরকার সেমিকন্ডাক্টর উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, গ্যাস এবং অত্যন্ত সূক্ষ্ম যন্ত্রাংশের জন্য এই উৎসাহদান প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়ার হাতে গোনা কয়েকটি কোম্পানি এই ধরনের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদন ও সরবরাহ করে থাকে। তাই এদের কাছ থেকে এই সব প্রয়োজনীয় জিনিসপত্র ও যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও ভূ রাজনৈতিক সমীকরণের ঝুঁকি আছে। সেই জন্যই দ্বিতীয় পর্যায়ের সেমিকন্ডাক্টর শিল্পের সমগ্র ব্যবস্থাটিকেই স্বয়ংসম্পূর্ণ করে তোলার কথা ভাবা হয়েছে। আমাদের দেশের শিল্প সংস্থা ও কোম্পানিকে সেমিকন্ডাক্টর ব্যবসার দীর্ঘমেয়াদী সম্ভাবনার কথা বোঝাতে এই উৎসাহদান প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন কোম্পানি ও সংস্থা ক্রমশ এই শিল্পে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের সেমিকন্ডাক্টর মিশনে বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন বিদেশি সংস্থা যাতে ভারতে তাদের কারখানা স্থাপন করে এবং উন্নতমানের প্রযুক্তি নিয়ে আসে, এই পর্যায়ে সেই কথাও ভাবা হয়েছে। সঞ্চালক অনুভার হতগি, আমরা ইতিমধ্যেই এই শিল্প উৎপাদনের আন্তর্জাতিক হাব তৈরি করেছি, তাই বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতার ফলে সারা বিশ্বের সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্রে আমরা কত দূরে গিয়ে যেতে পারব, এই বিষয়ে আমি শ্রী অশোক চন্ডকজির মতামত জানতে চাইব। অশোক চন্ডক, দেখুন, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে সাফল্যের জন্য আমাদের বিশ্বব্যাপী এই শিল্পের সঙ্গে যুক্ত সংস্থার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সেমিকন্ডাক্টর ডিজাইনের ক্ষেত্রে আমাদের দেশে ইতোমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি কাজ করতে শুরু করেছে, কিন্তু সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি আমাদের হাতে আসেনি। তাই বিশ্বের বিভিন্ন সংস্থাকে আমাদের দেশে আকৃষ্ট করতে এই উৎসাহদান কর্মসূচি বিশেষ কাজে লাগবে বলে মনে হয়। যেভাবে আমাদের দেশে এবং বিশ্বের সর্বত্র সেমিকন্ডাক্টরের জন্য বিপুল চাহিদা সৃষ্টি হয়েছে, তাতে 2030 সালের মধ্যে ক্ষেত্রে ব্যবসার পরিমাণ 1,030 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নতুন পর্যায়ের এই সেমিকন নীতিতে সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করে নীতি গ্রহণ করা হয়েছে। এর ফলে ইতোমধ্যেই জাপান, সিঙ্গাপুর ও তাইওয়ানের বিভিন্ন কোম্পানি বিশেষ আগ্রহ দেখাচ্ছে। এবছরের 17 সেপ্টেম্বর থেকে দিল্লিতে যে সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে, তাতে বিশ্বের বিভিন্ন দেশে 300টিরও বেশি কোম্পানি যোগ দেবে ও তাতে উৎপাদিত সেমিকন্ডাক্টর শিল্পের বিভিন্ন পণ্যদ্রব্য ও পরিষেবা প্রদর্শন করবে। এ থেকে আমাদের দেশের সেমিকন্ডাক্টর শিল্প নিশ্চিতভাবেই উপকৃত হবে বলে আমার মনে হয়। সঞ্চালক অনুভার হতগি,
সেমিকন্ডাক্টর উৎপাদন এবং প্রযুক্তি

চুক্তি বিষয়ে আমাদের শ্রোতাদের বিস্তারিতভাবে জানানোর জন্য অশোক চণ্ডকজি আপনাকে অনেক ধন্যবাদ, সুবিমল ভট্টাচার্যজি আপনাকেও অনেক ধন্যবাদ। অশোক চণ্ডক, ধন্যবাদ অনুভাজি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য, আপনাকেও ধন্যবাদ অনুভাজি। আকাশবাণীর আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম সেমিকন 2.0 বা দ্বিতীয় পর্যায়ের সেমিকন নিয়ে একটি আলোচনা। এর মাধ্যমে ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আলোচনায় অংশ নিলেন ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক চণ্ডক, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য এবং সঞ্চালক অনুভা আরতগী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। আরও একবার ইমেল আইডি ও ফোন নম্বরটি জানিয়ে দিই, airnsdtalks@gmail.com অথবা ফোন অথবা হোয়াটসঅ্যাপ 9289094044 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। শুনলেন স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 8:44 হয়ে 35 সেকেন্ড। একটু পরে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান।

গানটি শুনলেন আর পার ছবি থেকে, শুনছেন গীতা দত্তের কণ্ঠে হিন্দি ছবির গান। এবারের গান বাজি ছবি থেকে।

শুনছেন গীতা দত্তের কণ্ঠে হিন্দি ছবির গান বাজি ছবি থেকে আরও একটি গান।

শুনছেন হিন্দি ছবির গান গীতা দত্তের কণ্ঠে। দো ভাই ছবি থেকে পরের গানটি শুনুন।

গানটি শুনলেন কাগজ কে ফুল ছবি থেকে। 11:29 হয়ে 52 সেকেন্ড, স্টুডিওর ঘড়িতে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছবির গান গীতা দত্তের কণ্ঠে। এবারের গান সাধনা ছবি থেকে, শিল্পী গীতা দত্ত।

গীতা দত্তের কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের শিল্পী মোহাম্মদ রফি, তার কণ্ঠে প্রথম গানটি আমরা শুনব প্রিন্স

মোহাম্মদ রফির কণ্ঠে শুনছিলেন এই গানটি বোম্বাই কা বাবু ছবি থেকে। শুনলেন হিন্দি ছবির গান, প্রথমে গীতা দত্ত ও পরে মোহাম্মদ রফির কণ্ঠে বিভিন্ন ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:15। জানিয়ে দিই, 22 জুলাই 2026 বুধবার। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলোর কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন প্যারিচাঁদ মিত্রের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকের চাষবাস, আপনার স্বাস্থ্য 6:40, 6:45 শুনবেন প্রাত্যহিকী, উপস্থাপনায় নীলিমা সাঁতরা ও সৌগত চট্টোপাধ্যায়। সোমা রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8টায় জানা অজানা, 8:05 নজরুল গীতি, শিল্পী উৎপল উপাধ্যায়। বাংলা কথিকা শুনবেন 8:20, আমার বাবা গিরীন চক্রবর্তী, বলেছেন ছন্দা চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সকাল 8:30 শুনবেন খেয়াল কৌশাম্বী মুখোপাধ্যায়ের পরিবেশনায়। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9টায়। 9:25 জেলার চিঠি, আলিপুরদুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। গানে গানের পরবর্তী অংশ 9:30। সকাল 10টায় গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান বলতে চাই, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য ও দেবজিৎ অধিকারী। পুরাতনী গান শুনবেন বেলা 12টায় শিল্পী রোশনী পাল। 12:15 লোকগীতি শুনবেন সঙ্গীতা সেনের কণ্ঠে। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, বাংলা ছায়াছবির গান দুপুর 1টায়। 1:45 মহিলা মহল, আমার কলম, অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন উমা মৈত্র। দুপুর 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, বাংলা আধুনিক গান 2:30। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য 5:30, সন্ধ্যা 6:05 সাঁওতালি অনুষ্ঠান।

সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ 6:15। 6:30 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আইনি কথা 8:30, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বাংলা গানের অনুরোধের আসর 9:30, 10:00 বাংলা ছায়াছবির গান, রবীন্দ্রসঙ্গীত 10:30 সোমা রায়ের কণ্ঠে, 10:45 নজরুল গীতি শুনবেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে, পুরাতনী রোশনী পালের পরিবেশনায় 11:00, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, গীতাঞ্জলির পরে জানায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথা, প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সুরবাহার, পরিবেশনায় সন্তোষ বন্দ্যোপাধ্যায়, সোমা রায়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 6:25, 6:35 ধারাবাহিক অনুষ্ঠান রামচরিত মানস পর্ব 179, সঙ্গীতা সেনের কণ্ঠে শুনবেন ভক্তিগীতি 6:45, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, নজরুল গীতি 8:30 শুনবেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে, শ্যামা সঙ্গীত 8:45 শিল্পী সৃজনী চক্রবর্তী, 9:00 শুনবেন সীমা রাউতের কণ্ঠে বাংলা আধুনিক গান, 9:10 রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার, অঞ্জুমান শুনবেন 10:15 উপস্থাপনায় সাদিয়া সাদাফ, বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, সুরভি অনুষ্ঠানটি রয়েছে বেলা 12:00, 12:20 ও দুপুর 1:10 রয়েছে পরপর দুটি পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান দুপুর 2:30 এই অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী সুরঞ্জনা দাস, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, উর্বশী অনুষ্ঠানটি রয়েছে 5:20 উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনা সুচিস্মিতা ঝা, পুরাতনী শুনবেন রোশনী পালের পরিবেশনায় 7:10, 7:30 দর্পণ উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, ইংরেজি সাহিত্য মাফ করবেন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন 8:30, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল উপস্থাপনায় রাজীব বসাক, হিন্দি ছায়াছবির গান 11:10। জানিয়ে দিলাম 22 জুলাই 2026 বুধবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলির কথা। আকাশবাণী কলকাতা। এখন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ পরিলক্ষিত হতে পারে, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত 24 ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস, এটি ছিল স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 81%, বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদী ও সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার।

তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২:০৭ হয়ে ৫৭ সেকেন্ড। জয় হিন্দ।